0: ব্যাতিওয়ালা দি মার্গদর্শন রেডিও নিয়ে চুকাই নসু নালা মাওয়ে ব্যাতিউই মলাম থোপনাং ওচু ব্যাতিওয়ালা আরো উরতম শিরুপ নসুং দাকু দি দাসালা ঠেথুপিউই শেভি ছোপা মার্গদর্শন রেডিও TWR নেপাল GPO বক্স নম্বর 8975 EPC বক্স নম্বর 2561 কাঠমান্ডু নেপাল ফোন নম্বর 01559103 মোবাইল নম্বর 9813300690 হোয়াটসঅ্যাপ নম্বর 9813300690 লংসং দাপুদি দশলা ছেথুপনো মাঠেও শেখলা তেরিলা তাশিবিলে জয় মসে
1: ঠট্টাইমায়ো বৈশা জান লাগ্যো যাদৈন বাঁচা খির পর্খ লিন আউলা
2: হইন ই কাঞ্ছা গীত গাউদে কোতাই নি
3: জাপানিজ ভাষা পড়ে জাপান যাও কি ভনেকো দিদি গাউমা জাপানিজ ভাষা পড়াই নহুনে রয়েছ
2: খোজ্দি হিঁড়ে সংসার ভেটিন্ছ রে নি বরু কোন ঠাউমা রাম্রো পড়াই হুছ ভনের চাইকো হো ভনি ম বতাইদিন্লা হাই
3: মেরো তনাব চাই যাই হো জাপান জানা কোন ইনস্টিটিউট রাম্রো পড়াই হুছ অনি কি কি প্রসেস গর্নু পর্ছ থা নপায়ের তনাবমা পো ছু হো
2: অব চিন্তা নমান কাঞ্ছা ওরিয়ান বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট সাওয়েন সোফা জাপানিজ ভাষা পড়নি অনি জাপান জানে
3: হইন এই ইনস্টিটিউট মা কিন পড়নে তো অরু ছাইন তো পড়নে ঠাউ
2: ওরিয়ান বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট মা অরুকো ভন্ডা ছুট্টি বিশেষতা ছ ইহা জাপান বাট উচ্চ শিক্ষা হাসিল গরেকা তথা জাপানিজ শিক্ষকহরু বাট ভাষা কক্ষা পড়াউনু কো সাথে সাপ্তাহিক নিয়মিত টেস্ট কক্ষা ছুটি মা পনি এসেপ গরিনের বিনা ঝঞ্ঝট জাপান জান প্রসেসিং সমেত গরিন্ছ তিসকা সাথে কম মার্কস ল্যায়েকা ওয়া কম জিপি ল্যায়েকা ব্যাক লাগের পাস ভয়েকা হরুলে পনি জাপান মা পড়ন জান অপ্লাই গর্ন র জাপানকো টোকিও ওসাকা নাগুয়া ফুকুওকা লগায়তকা শহরমা জানে সুবিধা পনি উপলব্ধ ছ
3: সবাই কুরাকো সুবিধা তো থা ভয় দিদি কক্ষা সঞ্চালন কত সেরো হুনে রয়েছে
2: শুন কাঞ্ছা এস ইনস্টিটিউট মা জাপানিজ ভাষা কক্ষা বিহান ছ বজে দেখি বিলুকি পাঁচ বজে সম্ম নিয়মিত ভই রয়েকা ছন তেসেলে আফু সেট সুরক্ষিত গরি হালে কাঞ্ছা
3: ল দিদি ম তো ইঞ্জে ওরেন বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট মা তপাইহরু পনি আউনুস হাই
4: হাজুর সবাইকো বিশ্বাসিলো র ভরপর্দো জাপানিজ ভাষা পড়াউনে ইনস্টিটিউট ওরিয়ান বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট চাবাইল কেএল টাওয়ার ছয়টৌ তলা কাঠমান্ডু সম্পর্ক 9855017979 র 01592226 ওয়েবসাইট www.obgi.edu.np ওরিয়ান বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট OBGI এডুকেশন কনসালটেন্সি নেপাল চাবহিল চুচ্চেপাটি কাঠমান্ডু।